দাসিংয়ের সঙ্গে গ্যালফ্রাস বাকুলারিন পছে স্কুচে চাঁদনাম জিগ্রিম ডক্টর লোটাস রবকেস নে সানাজাত কাসাতা চিরিং নুরবুতং গাওয়ারিন জেনেসাল খানে লোরিক সানাজাত